0: শ্রোতা বন্ধু, আজি হেউজি মে 28 তারিখ, বীর সাভারকর জয়ন্তী, জনে প্রমুখ স্বাধীনতা সংগ্রামী। আসন্ত শুনিবা এক আলোচনা বীর সাভারকরঙ্ক সম্পর্কে। আম সহিত অছন্তি পরেশ চন্দ্র ধর।
1: স্যার নমস্কার।
2: নমস্কার,
1: আপনক পরিচয় দিয়ন্তু।
2: মু পরেশ চন্দ্র ধর, সন্তোষীমা রিজিওনাল ডিগ্রি কলেজ, ঝাড়বেলদা, কেন্দুঝর।
1: আজির কার্যক্রমকু আপনক অনেক অনেক স্বাগত।
2: ধন্যবাদ মা।
1: আজি হচ্ছে আমার স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরঙ্ক জয়ন্তী। কোন রহিছে আমার দেশ পাই তাঙ্কর অবদান?
2: ভারতর যে প্রাচীন সভ্যতা লা পরম্পরা লা সেই পরম্পরা ভিতরে আমি ভারতীয় মানে সামাজিক দাসত্ব ও অমানবীয় বন্ধন অধীনরে থিলে। সেই সময় ভিতরে আমার গোটা অন্ধকার যুগ চাল, অর্থাৎ জাতীয়বাদ, জাতীয় অত্যাচার, বাল্য বিবাহ, বাল্য বৈধব্য, সতী প্রথা, মূর্তি পূজা, অন্ধবিশ্বাস আদি প্রসঙ্গ গুড়ি সামাজিক সংস্কার আন্দোলনর এক প্রমুখ অবদান থিলা। সেই অবসরে ভারতরে নবজাগরণ সৃষ্টি হতিলা এবং এই নবজাগরণ ভিতরে আমি মানে সমস্তে নির্দিষ্ট ভাবে হিন্দু ধর্ম এবং হিন্দু সমাজরে সংস্কারর আবশ্যকতা অনুভব করতে এবং বিভিন্ন জাতীয় সংগ্রামী মানে এই অবসরে অনেক কার্যক্রম নিজ হাতকু নেওয়া অবস্থায় সমস্তে সংস্কারিত হতে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, স্বামী বিবেকানন্দ ভাই সংস্কারক মানে সমাজের অনেক পরিবর্তন আনবা চেষ্টা করলে। সেই সময় এই মহান ব্যক্তিত্বঙ্কর প্রভুকরঙ্কর জন্ম হেলা এবং সে স্বতন্ত্র ভাবরে বিনায়ক দামোদর সাভারকর জনে সাধারণ ভাবরে স্বতন্ত্রতাবাদী সাভারকর ভাবরে লোক মানক দ্বারা আদৃত হয়েছেন। মহারাষ্ট্রর নাসিক শহর নিকটস্থ ভাগুর গ্রামর এক মরাঠি চিত্ত পাবন ব্রাহ্মণ হিন্দু পরিবারে 1883 মসিহা মে মাস 28 তারিখে জন্মগ্রহণ করে এবং 83 বর্ষ বয়সরে 1966 মসিহা ফেব্রুয়ারি 26 তারিখে মৃত্যুবরণ করে। তাঙ্কর পিতাঙ্ক নাম থিলা দামোদর সাভারকর ও মাতা থিলে রাধাবাই সাভারকর। তাঙ্করি অরুষরু জন্ম হইতিবা এই বিনায়ক সাভারকর জনে

0: আকাশবাণী কেন্দুঝর সময় দিন দশটা বর্তমান শুণন্তু আজ প্রচারিত হওয়াকু কার্যক্রমের সূচনার কেতোটি আজ দিন দশটা বাজি তিরিশ মিনিটে প্রচার করব প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি আজ শুণবে এর বারশ চৌরানব্বেতম ভাগ অপরাহ্ন গোটা বাজি কোড়ি মিনিটে মহিলা নিমন্তে কার্যক্রম বসুন্ধরা আজর বিষয়বস্তু রয়েছে আমেশ আমরি ভারত এতে প্রকৃতি বন্ধু ত্রিলোচন সাহ রয়েছে সাক্ষাৎকার অপরাহ্ন পাঁচটায় কার্যক্রম ইন্দ্রধনু পাঁচটা বাজি তিরিশ মিনিট যুববাণী সন্ধ্যা ছটায় কার্যক্রমের সূচনা ছটা বাজি দুই মিনিটে আদিবাসী সঙ্গীতকে নিয়ে আমার কার্যক্রম বনসুরভি এতে শুণবে বাথোড়ি গীত পরিবেষণ করবে অভিমন্যু নায়ক এবং তাঁর সাথী সন্ধ্যা সাতটায় ওড়িয়া আলবম গীত সাতটা বাজি তিরিশ মিনিটে প্রায়োজিত কার্যক্রম আমকেন্দুঝর আম টিএমএফ রাতে আটটায় কতোটি দেশভক্তি গীত আটটা বাজি পনেরো মিনিটে আজির অতিথি রাতে দশটায় লোকগীত রাতে দশটা বাজি তিরিশ মিনিটে সিনে তরঙ্গ শুণলে আজ প্রচারিত হওয়াকু কার্যক্রমর সূচনার কতোটি আকাশবাণী কেন্দুঝর প্রচার করুছু সঙ্গীতর বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি শ্রোতাবন্ধু নমস্কার কিছু মিঠা মিঠা কথা মিঠা মিঠা গীতক নিয়ে আপনার প্রিয় কার্যক্রম গীতাঞ্জলি পরিসরক মিঠা মিঠা স্বাগত আপনার কার্যক্রমটি প্রযোজনা করছেন অনিতা তির্কি আজর কার্যক্রমের উপস্থাপনার মু মনময়ী আসন্তু প্রথমে শুনে নেওয়া কিছু বিজ্ঞাপন
1: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস
2: সোনা রূপা হীরা ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু
1: কনক জুয়েলারি বিএস মল ধোপাড়িয়া ছক কেন্দুঝর মোবাইল 9437632517
3: ଓଡ଼ିଶାର ସୁନାମଧନ୍ୟ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ସିଟିଜିରେ ନାମଲେଖା ଆରମ୍ଭ ହୋଇଛି ଯୁକ୍ତ ଦୁଇ ବିଜ୍ଞାନ କଳା ଓ ବାଣିଜ୍ୟ ଏବଂ ଯୁକ୍ତ ତିନି କଳା ବାଣିଜ୍ୟ ଓ ବିଜ୍ଞାନ ଅନର୍ସ ଏବଂ କମ୍ପ୍ୟୁଟର ସାଇନ୍ସ ସହ ବୈଷୟିକ ପାଠ ଭାବେ ଏମ୍ବିଏ ଏମ୍ସିଏ ଏମ୍ଏସ୍ଡବ୍ଲ୍ୟୁ ଏମ୍ଏଫ୍ସି ଲାଇବ୍ରେରୀ ବିଜ୍ଞାନ ବିବିଏ ବିସିଏରେ ନାମଲେଖା ହେଉଛି ବିଭିନ୍ନ ବିଭାଗରେ ସଫଳତା ପାଇ ଏକ ନୂତନ ଅଧ୍ୟାୟ ସୃଷ୍ଟି କରିଥିବା

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায় চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রজার গুরুচু মুন্ডা গীত পরিবেশন করেছেন গোপাল চন্দ্র সিং এবং সাথী।

0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনুথিলে আকাশবাণী কটক কেন্দ্ররু। আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ড 100.1 মেগাহার্টজ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্য আমার এই কার্যক্রম এক সঙ্গে উপলব্ধ। সময় বর্তমান দিন গোটায় বাজি 20:32। প্রচার করুছু মহিলা মানক পাই কার্যক্রম বসুন্ধরা।
1: আম প্রিয় তথা অগ্রণী শিক্ষানুষ্ঠান সিটিজি রে বিভিন্ন কোর্সরে নামলেখা চালু অছি, যথা যুক্ত 2 বিজ্ঞান, যুক্ত 2 বাণিজ্য ও যুক্ত 2 কলা। সেইপরি যুক্ত 3 বিজ্ঞান উইথ অনার্স, যুক্ত 3 বাণিজ্য উইথ অনার্স, যুক্ত 3 কলা উইথ অনার্স সহ বিএসসি কম্পিউটার সাইন্স, এমএসডব্লু, এমএফসি লাইব্রেরি সাইন্স রে নামলেখা চালু অছি। এবং এআইসিটি নিউ দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এমবিএ, এমসিএ, বিবিএ, বিসিএ রে নামলেখা মধ্যে চালু অছি। এসব ছোট মানক পাই প্রি নর্সরিরো স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত সিটিজি গ্লোবাল স্কুল ইংলিশ মিডিয়াম ও সিটিজি বিদ্যা মন্দির ওড়িয়া মাধ্যমে মধ্য নামলেখা চালু অছি ও হোস্টেল ফ্যাসিলিটি মধ্য অছি। হেলথ বিভাগের বিএসসি নর্সিং এবং জিএনএম নর্সিং রে মধ্য নামলেখাই পারিবে। আগ্রহী ব্যক্তি বিশেষ 8260929689 ও 7008869080 রে যোগাযোগ করি পারিবে।
2: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
3: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
2: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
4: পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়।
5: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
4: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ ঠান্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
4: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: অংশুঘাত হলে পশুপক্ষী মানে কিছু খাঁতি না, পাটি বাটে নিঃশ্বাস নেওয়া সহ ধকেই হুঁতি, পাটি ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
4: অংশুঘাত আক্রান্ত প্রাণী তুরন্ত ঠান্ডা ছাই স্থানক স্থানান্তরিত করন্তু। প্রচুর ঠান্ডা পানি পিইবাকু দেবা সহ নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
5: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 1553333 রে যোগাযোগ করন্তু।
4: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
6: সাবিত্রী, মো অফিস যাউছি।
7: নিয়া, এ মাসের ইলেকট্রি বিল ভরি দব।
6: বাপরে, এত টাকা?
7: মু তো কহুচি, সোলার প্যানেল লগাই দবা। মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
6: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
7: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
8: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: বসুন্ধরা উপস্থাপনা কল্পনারাণী সাহু, প্রযোজনা অনিতা তির্কী।

নমস্কার শ্রোতা বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রমক আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

শ্রোতা বন্ধু, আম দেশর উন্নতি পাই বর্তমান সময়ের ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশরে অনেক সামাজিক ও আর্থিক যোজনা মান করুছন্তি। আও এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোকমানকর উন্নতি, বিশেষ করে নারীমানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনা মান মধ্যরু সুভদ্রা যোজনাটি হেউছি অন্যতম। এই সুভদ্রা যোজনা হেউছি ওড়িশা সরকারঙ্ক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানঙ্কু আর্থিকভাবে সশক্ত করিবা, ওড়িশার প্রত্যেক মা ভৌণীমানঙ্কু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা, ঘরে ঘরে মহিলামানঙ্কু স্বাধীন ও সশক্ত করিবা, গরিব এবং আর্থিক অভাবরে থিবা পরিবারর অর্থনীতি স্থিতিকু উন্নত করিবা। তেবে আসন্তু এই সুভদ্রা যোজনা বিষয়ে আহুরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্কঠারু।